ব্যাপার ভেরি গুড ফর ব্যাক্টো অ্যাকুলেশন, হার্ট প্রবলেম, বোন প্রবলেম অ্যান্ড স্কিন প্রবলেম। পিপল টেক ম্যাসাজ, সাম পিপল টেক ভেরি ডিজ।